0: ফেকড়া, পেরুয়াস ও পালৌন রুক্ষ নদী কিনারু, তার ফ্ল্যাট আনিল পারুল অমৃত અને અને ઘોષા
1: નીરદ નીરદ હવે દરેકને ભૂલી જવાનો પ્રયત્ન કરજે.